कला न जाने ऊंच नीच, कला न जाने जात, सरस्वती माता दीजिए हमको अपनी आशीर्वाद। तमाम रेडियो फाहुन के सुनने वालों को हमारा राम राम, नमस्कार, प्यार भरी अदाम, सत श्री अकाल। जोनी नंबर वन है हमारा नाम। तो हमारे यारो, आपको हम बता देते हैं, श्री नाम के तुझाने से सरवन बरा जोर देसवा छोड़ के भगे भाई फर प्लिक क्यों दुख वांछित हो रहा है। एक बारे में श्री नाम का जो मिनिस्टर है वो बीसी काबा बरा सौरख माख करे है। बोले सिस्टर लोन जितना फर प्लिक के अंदर ने देसवा छोड़ के सब मंग बैरी तलांत पे जाए कमाए उम्दा सदार फलिता करे के अतिस वास ऑन रिस्ट इन हेड लॉन्ग श्री नाम वाट बत्रेफ ओवर द verpleegkundigen die massaal het land willen weggaan. Abaki Yamishikawa bole he, nog steeds ontslag aanvragen verpleegkundigen, maar grote rust om weg te gaan is iets afgenomen. Bole betaksa van ontslag lewe verpleegkunde, maar bole toch bole er is rust hega. Bole he, Imishikawa Andri, Imishikawa minister van de Volksgezondheid heet keer. Bole hega ontslagbrieven. Er worden nog ontslagbrieven getekend. Maar we moeten wel zeggen dat het drastisch is afgenomen. Omdat ik denk dat de mensen inderdaad de kat uit de boom kijken. Om te kijken wat er gaat gebeuren. Bole, ik heb het gevoel dat de mensen enigszins blij zijn. En in ieder geval weer beginnen te zien dat het een perfecties is, waardoor die grote rust om weg te gaan iets is afgenomen. Toen Mishikawa bole op en miloon door verplichtele bole ons op dek chukal hega, a bole agore he, ki hem jai ki na jai bole financiële herwaardering sap milega, zorg medewerkers ke bole gestalde krijgt, terwijl de regering ook bezig is te kijken hoe de mensen geholpen kunnen worden aan betere en goedkopere huisvesting, jeke ghar doan mil seke he, te zoeken waar ke bole खेत के कागज भी पैसे अने गीबीबी देसे uitreikerise als regering zijn we bezig een integraal te kijken. Dus er is wat perspectief. We starten in derde week oktober met training van 175 verpleegkundigen in samenwerking met Nederland om ze dan binnen een jaar klaar te stromen tot gespecialiseerde verpleegkundigen, want die zijn de mensen die het meest zijn weggegaan. Al dus Misi Kaba bole Guyana ke hoor jai bhaiya, to Guyana me batawe ego admi anklag voor ontvoering van twee Surinamers ke sam ontvoer karise. Guyana ke sipahi bole hai, bole ego Jimol hai aur Murphy bole ego inwoner hai ga Fiji Lancia on the east en Gos Demerara ke bole aangeklaag ho ke saban karise ki dui go Suriname ke admi ke onfoor karise. Murphy is donderdag voorgeleid bij de fort van Wellington al bole kort mee bole en op borg zal vrijgelaten. Murphy, de broer van beruchte Mark Damon Diamond Cromwell, bole verscheen virtueel voor magistraat Sharif Sharifa Parks. Obole Murphy wordt ervan beschuldigd 28-jarige Sigello van Dalen en de 29-jarige Derli Bond op 29 augustus in de Roshanoil West Kous verbrief met te hebben ontvoerd. Aham jane leke nieuws en pade die dus toki maai londoen ke khoje he ladkoon ke. A is heb ke ontvoer kar lege hega. A bole ekar baare me batawe hega Murphy ke go alibi he. Advocaat oke bole hega tegen over de rechtbank ki oker cliënt betreffende moment tussen Houston en Johnston bevond. Volgende advocaat hebben de onderzoeker geen stappen ondernomen om de personen met wie Murphy naar eigen zeggen was te horen. Toen
edi mila on voor bij wij ik mila pagrijse op borg ook een vrijkerise on 9 tarik september ke bekend bij dalen en woon laatst bij hij 28 augustus ke obole is een apen gare goti uta fitse nikere rechte nikere gel ha on 29 augustus op ke laatste sambandige se klara sluis lage nikere me uit de auto stappen om per boot naar Guyana te reizen klara se hoes op jaar Guyana or in in Murphy schuldig wordt bevonden aan de ontvoering met het doel de mannen heimelijk en onrechtmatig van hun vrijheid te beroven, kan hij volgens Guyana veroordeeld tot een boete van maximaal $750,000 en een gevangenisstraf van maximaal 5 bariskeu jal 5 sekehe jab oke saban schuldig voel paiga tap ऐसे मानचित सोना के केती नानी सुरिनाम में अदमी लोन बड़ी मोटा मोटा सोना के केती पहरे है मोटा मोटा सोना के केती पहरे भैया और उही तो चोर बलावे है तहिया बतावे हौदन हाल्स कहते वेट बे खवापन द बरूफन आंदे खुद सरख वेख में एको मोटा केती पहल लारे गो अदमी भैया तू जाने उस पांच छह गो मोटा मोटा अंगूठी पहल ले रे केती मोटा मोटा आर बांग पहल ले रे भैया ऊपर से लिंगा भी टांगे रहे है तो तू चोर ना बुलावे भैया तो यहां बतावे है खुद सरख में भाई एको खवापंद बरूफिंग भइले और बोले हैगा दुई गो आदमी गइल है पिस्तौल लेके और बोले हैगा एकर केती घींच के अदमिया के चल गए है ऊपर से पिस्तौल से लॉस स्कॉट दागी सेगा एगो त्यूता फेस लेके अदमियन चोरवन भग गए हैं और बोले है स्लाक्ट ऑफर ली बे द बरूफिंग अ स्नेव ऑन ऑन द हाउस द पुलिस वेर इनस्काकल हीव द साक इन अंडरसूक और लेके भग गए भैया तो चोर बोले यो गटई में उतना मोटा मोटा केती पहर के एक तो सुरिनाम में तुलन जानो भैया कौन रकम हुआ पे रूफ वे हम जाए भैया लंगा डाम के ओर जेके से बोले मिस्टर पे चांदी शोवे वोनिंग एन खराब मशीन इन ब्रांड आने मिस्टर पे चांदी हुए आगे लगल भैया लंगा डाम पे जहां पे वो घर पूरा जर गए है और वो पॉकलाइन भी जर गए भैया बतावे वो बनेरे वोनिंग रहा दोंदर दख के चांदी शव वेख नंबर होन द सेफ पे बोले हैगा हुआ घर में आग लगल है और बोले हैगा brand 2 is een bolaise met een bluswerk onder de oorzaak van de brand. Abbe Patana, hij kijkt ze agia legale, leek je go gerjerge, of ik leg op klein karara oogerge he. बताई गई हैगा और पुलिस वेट इनके स्काकल और एक बारे में नतीलोग अब ऑन द सुखवे कि अगिया कैसे लगल है भाई भैया सेट रेम बोले रेम करी से गयाना जैसे ओतो के रेम पे चढ़ जा बाना के बकुआ के बारे में भैया गयाना सेट रेम अब सुरिनाम से बनानन ओन से बुरन हेवन खनुक बोले गयाना के बोले अब तू यहां पे ना पटाइए प बाना ओकर बाना के दोसू पे लिखल है बनाना स्वीटी सुरिनाम मेड इन सुरिनाम के दोसू में से बाना एक्सपोर्ट करता गयाना गयाना बोले अब तू ना पटाइए बोले हमार खेत यहां खनुख बाना बोवे है ततोर बाना हमें नो डखना अपन बाना तुलुन अपन घरे धल्ले रहो सरनाम ई बात गया ना बोले है गया ना वेलखीन बनाने ऐश्री नाम मिर्तुला तो सोलंग द एखन बुरन फॉल दून द प्रोड्यूसरन ओम ओम द बिनलान से फ्राक तो फॉल दून एकर बारे में मिनिस्टर जो लान बाउ के है सन्ना अन गया ना के ओकर नाम बा सुल्फिकर मुस्तफा opdracht deze import stop kreeg nadat hij signalen kreeg dat Surinaamse bananen het land binnenkwamen. Abole abana overbodig ho jai sarnaam mein bhaiya gayana jatra gayana stop kar de ise bole hai ga khanuk bananen hebben om de markt bevoorraden ki baad minister bole hai ga gayana ke abole hai ga gayana nadrukt kist voor bescherming van eigen bananenproductie. Mustafa bole hega, bole beschikt het land momenteel bole hem leke voldoende hega, bana, o bole hega, import, officiële import de Surinaamse avatraha, hij zou het er voor meer klachten hebben ontvangen dat bananen uit Suriname Guyanees maar terechtkomen, bole abbelik awehe. Mustafa maakte duidelijk dat het besluit
pas binnen het landbouwbeleid van Guyana zodra lokale producenten voldoende van een bepaald landbouwproduct kunnen leveren. Natuurlijk de Oesep naar importeerkeri. Adjonet Migayana ke. Heiga Oesep apre bana boe bhaiya. Te bole sa naam ke bana hem kakere. Bole tulo apel sa bana. Apel sa naam me dhalle reyo. Te hamara khetier bichara jor bana export karat raha. Apo ke chahi purberi kare ke. Apa banana ane. Afzet jo nahi ga kahi aur kare ke bhaiya. Lokaal bichyo ke export kariyo. Ekar bare mein bataye gaye hai. Tari hem jai Nederland kur bhaiya. Surinaamse organisatie wil nu actie zien na onderzoek Koningshuis. Salam ke ma admi mange hega actie bhaiya. Koning Willem-Alexander kan concrete actie ondernomen nu duidelijk is welke rol het huis Oranje Nassau heeft gespeeld in de koloniale geschiedenis. Voorzitter Sigmund Staphorst van African Kulturu. Bole he, dat is een organisatie die in Suriname de Afro-Surinaamse erfenis en cultuur bewaakt, beschermt en voorzet. Bole he, ga Alexander Ketjahi Kareke. Koning nam de 5 onafhankelijke boeken vrijdag in ontvangst. Hij kwam de lezen, zegt Staphorst. Bollehega, in de december 2025 bood de koning Paramaribo excuses aan voor de slavernij verleden. Bollehega, nachts voorzitter Bollehega, hij gaat concrete stappen moeten zetten met 21 andere organisatie. Ontwikkelingsprogramma van de nazaten van de slavernij verleden. To je baat he, bhaiya. Ja, Nederland ke jun bole Surinaamse organisatie bole en koning ke jai actie ondernemen kreke. To ye sab baat hai dosto aapko jun hum bata dete hai. Ab dekho bhaiya ego admi ke sab hand bui kari se Suriname desh ke aur phir hum jaila I oplichter ra bhai oplichting ra ha oplichter ei karat ra